ตินหาชีวิตดูแลบริกีตัวยันบาราดายีดีนามุลฮุบะยันบันตาบาดายีฮีตีตามามีบาYaminan kata basi bermakati yang menjaga, karian nama jaga suruh basi lama ba, karian saja suruh jisiman nafsi, tapi dari hati yang disarahi marji, pagi pagi dunia ini sayyidi.وَبِرَحْمَةِ رَبِّكَ وَبَاقِي أَجَلِّي وَأَصْبَرِي سَبِيلُنَا جَاهِلٌ جُنَانُ بَلَدِي سَبِيلُنَا تَبَجَّلَ هَالَجِهِ سَبِيلُ الْجِنْسِ وَبِرَحْمَةِ تَفَزَّجَ سَنْدِ أَتَلِي تَوْرِهِ قُسَامٍ بِيُنْيَا لَهَاكِ أَلَهَا بِجَرَّبَا يَسُوْقٌ وَرَادِ رَفَيْرِ